আকাশবাণী এফএম রেনবো কাটক আজি মঙ্গলবার ১৯৪৮ শতাব্দ আষাঢ় মাসর দিন ন ইংরেজি ২০২৬ মসিহা জুন মাসর ৩০ তারিখ সময় বর্তমান সকাল ৫টা বাজি ৫৮ মিনিট ৩৮ সেকেন্ড শ্রোতাবন্ধু প্রভাতী অভিবাদন জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন কার্যক্রম প্রচারিত হচ্ছে ১০০.৪ মেগাহার্জ যোগে।

কাত্তারর রাজধানী দোহাঠারে আমেরিকা এবং ইরান মধ্যে আজ পুনে আলোচনা বৈঠক আরম্ভ হব। হরমুজ প্রণালী মাধ্যমে সামুদ্রিক পরিবহন ব্যবস্থা উপরে আলোচনা কেন্দ্রীভূত হব বলে আশা করা যাচ্ছে। বিশ্বর প্রায় 20% অশোধিত তৈল এই জলপথ দিয়ে পরিবহন করা যাইথায়। আমেরিকা এবং ইরান মধ্যে গত গুরুবার আরম্ভ হয়েছে সানি সংঘর্ষ পরিস্থিতির হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত বাধাপ্রাপ্ত হয়েছে, ফলে এই জলপথক সার্বজনীন করা প্রয়াস আগক বড়িপারি না। আমেরিকা এবং ইরান প্রতিনিধিমণ্ডলী এক অস্থায়ী যুদ্ধবিরতি পাই সহমত হয়েছে জনাপড়ছে। চলিত মাস প্রারম্ভে যুদ্ধ সমাপ্তি নিয়ে উভয় পক্ষে হয়েছে বুঝামণা পত্র সঠিকভাবে কার্যকারিতার প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলক নিয়ে উভয় পক্ষের মধ্যে পুনঃ সংঘর্ষ আরম্ভ হয়েছিল। বার্ষিক অমরনাথ যাত্রা আসন্তা 3 তারিখ আরম্ভ হব। বিভিন্ন পর্যায়ে 57 দিন ধরে চালিবাকু থিবা এই যাত্রা পাই জোরদার প্রস্তুতি হয়েছে। শ্রদ্ধালুঙ্কর সুরক্ষিত যাত্রাকু সুনিশ্চিত করিবা পাই সরকার সুরক্ষা প্রদানকারী সংস্থা এবং অন্যান্য অংশীদারঙ্ক মধ্যে আন্তঃ সমন্বয় ব্যবস্থাকু অধিক সশক্ত করিছন্তি। তীর্থযাত্রীঙ্ক প্রথম দল জম্মু কাশ্মীরে পৌঁছুছন্তি। জম্মু শ্রীনগর জাতীয় রাজপথ, তীর্থযাত্রী রহুথিবা ক্যাম্প এবং পবিত্র গুম্ফা পর্যন্ত থিবা রাস্তার সুরক্ষা ব্যবস্থাকু কড়াকড়ি করা যাউছি। বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহায়তা কেন্দ্রমান স্থাপন করা যাইছি। জম্মু সহরের সুরক্ষা ব্যবস্থাকে অধিক সুব্যবস্থিত করার লক্ষ্য নিয়ে 600 অধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা মুতায়ন করা যাইছে। ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশের স্বতন্ত্র অপরেশন গ্রুপ এবং জাতীয় সুরক্ষা বাহিনী এনএসজি গতকাল জম্মুর ঐতিহাসিক রঘুনাথ মন্দির পরিসরের এক মিলিত আতঙ্কবাদ নিরোধী মক ড্রিল করেছিল। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তর পূর্বাঞ্চল দুইদিনিয়া গস্তরে যাবে। আসামের সাম্প্রতিক বন্যাজনিত পরিস্থিতি প্রভাব নিয়ে গুয়াহাটিঠারে শ্রী চৌহানঙ্ক অধ্যক্ষতায় এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হব। এতে বন্যা পরবর্তী প্রভাব, রিলিফ যোগান স্থিতি তথা অন্যান্য আনুষঙ্গিক প্রসঙ্গ উপরে বিস্তৃত আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। শ্রী চৌহান আসন্তাকাল অরুণাচল প্রদেশের বন্যা প্রভাবিত অঞ্চল পরিদর্শন করবে। সেঠারে প্রভাবিত গ্রাম, কৃষিক্ষেত্র আদি আকাশমার্গর সর্ভে করা সহ রিলিফ শিবির স্থিতি নিয়ে সমীক্ষা করার কার্যসূচী রয়েছে। গস্ত অবসরের বন্যা পরিস্থিতি তথা অন্যান্য পদক্ষেপ নিয়ে মন্ত্রী শ্রী চৌহান উভয় রাজ্যের বিভাগীয় মন্ত্রী, বরিষ্ঠ অধিকারী তথা অংশীদারঙ্ক সহ মত বিনিময় করিবার কার্যসূচী রয়েছে। ফসল ক্ষয়ক্ষতি আকলন, প্রভাবিত চাষীঙ্কু ক্ষতিপূরণ প্রদান, ফসল বীমা, প্রভাবিত অঞ্চলরে যোগাযোগ ব্যবস্থা, ভিত্তিভূমি পুনর্নির্মাণ আদি প্রসঙ্গে শ্রী চৌহান আলোচনা করিবার সম্ভাবনা রয়েছে। পুরীরে পবিত্র স্নান পূর্ণিমার 108 গরা সুবাসিত জলরে স্নান করিবা পরে চতুর্ধামূর্তি জ্বরে পীড়িত হয়েছন্তি। শ্রীমন্দিরের আজিঠারু অণসর গুপ্তনীতি আরম্ভ হয়েছে। অণসর সময়ে পট্টিদিয়ঙ্কু পূজা করাযিবার পরম্পরা রয়েছে। সেইভাবে ব্রহ্মগিরিস্থিত প্রভু অলারনাথ পীঠের আজিঠারু দর্শন আরম্ভ হয়েছে। শ্রদ্ধালুমানে আসন্তা 14 দিন ধরে প্রভু অলারনাথ দর্শন করিপারিবে। এথিপাই পুলিশ প্রশাসন পক্ষরু ব্যাপক ব্যবস্থা গ্রহণ করাযাইছে। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার জাপানকে 2-1 গোলে ব্রাজিল পরাস্ত করেছে। আমেরিকার টেক্সাসস্থিত হোস্টন স্টাডিয়ামঠারে রাউন্ড 32 পর্যায়ের এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। রাউন্ড 16 পর্যায় ম্যাচে আসন্তা রবিবার দিন ব্রাজিল আইভরি কোস্ট কিংবা নরওয়ে সহ ম্যাচ খেলিবার সম্ভাবনা রয়েছে। গ্রুপ 32 পর্যায়ের অন্য এক ম্যাচ জর্মানী এবং প্যারাগুয়ে মধ্যে জারি রয়েছে। আমেরিকার বোস্টন স্টাডিয়ামঠারে খেলা যাওয়া এই ম্যাচে মধ্যান্তর সুদ্ধা প্যারাগুয়ে 1-0 গোলে আগুয়া। রাউন্ড 16 পর্যায়ে কানাডা প্রথম দল ভাবে উন্নীত হয়েছে। দক্ষিণ আফ্রিকা 1-0 গোলে পরাস্ত করে কানাডা এই সফলতা পাইছে। মুখ্য সংবাদগুলিকে পুনি থরে, পেট্রোল ও ডিজেল বিক্রয় এবং বণ্টনক নিয়ন্ত্রণ করুথবা অস্থায়ী নিয়ামক পদক্ষেপক প্রত্যাহার কলে সরকার। পশ্চিমবঙ্গের একক নাগরিক সংহিতা লাগু করিবা নিয়ে রাজ্য সরকারঙ্ক নিষ্পত্তি। কাতারর রাজধানী দোহাঠারে আজিঠারু পুনি থরে আরম্ভ হব আমেরিকা ও ইরান মধ্যে আলোচনা। বার্ষিক অমরনাথ যাত্রা আসন্তা 3 তারিখ আরম্ভ, সুরক্ষিত যাত্রাকে সুনিশ্চিত করা ব্যাপক পদক্ষেপ। এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার জাপানকে 2-1 গোলে পরাস্ত কলা ব্রাজিল। সম্বাদ শেষ হলা। অধিক সম্বাদ আপনার নিউজ অন এআইআর ডট জিওভি ডট আইএন ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর আপ্রে লগ ইন করে।

এই পাউঁজিকে নেই কেতে সুন্দর সুন্দর মিঠা মিঠা মরছুয়া গীত গপ কবিতা সংলাপ কাহাণী রচনা করেছেন কবি লেখক মানে তথাপি শব্দকোষরু শব্দ সরুনি পাউঁজি পাই আগকু আহরি কেতে গীত সৃষ্টি হব তার কিছু হিসাব মধ্য নাহি তেবে পাউঁজি কেমিতি কথা কহে আসিবা কথা কহে পূর্বরু সূচনা দিয়ে দিয়ে প্রিয়ার আগমনরে চারিয়াড় রুমঝুম শব্দরে ফাটি পড়ে চারিয়াড় রুমঝুম শব্দরে ঝঙ্কৃত হয়ে যায় আর পাউঁজির শব্দ সতরে সমস্তঙ্কু আনমনা করে।

0: হ্যালো, আকাশবাণী এফএম রেনবো কটক, কলটি কটি যাইছি, কিছু কথা নেই, আপনার পুরো থরে ট্রাই করে পারবে। হ্যালো
1: ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে কোচন্তি?
1: সবিতা কহুতিলে জগৎসিংহপুর রু।
0: আপনাকে স্বাগত জনাউছি। কোন কহিবে আজর টপিক?
1: আজ্ঞা,
0: টপিক সম্পর্কে কোন কহিবে?
1: হ্যাঁ, টপিক সম্পর্কে কহিবি ম্যাডাম। আপনি তো সব কহুচন্তি, মু শুনুছি। আউ মু যেতিকি জানকি কহুছি, জগন্নাথ যেতলে অনাসর ঘরে রহন্তি, অলারনাথকু দর্শন কলে কোটি জন্মর পুণ্য ফল মিলে।
0: আজ্ঞা আজ্ঞা।
1: আউ অলারনাথ পাখকু যে যাইছি, সে যদি অলারনাথঙ্কর সে ক্ষীরিটা ন খাইছি, সে তাহলে আউ যিবার কিছু মূল্য নাই মু ভাবে।
0: আচ্ছা, আপন আপন ক্ষীরি খাইছন্তি?
1: নিশ্চয় প্রসাদ পাইছি, ক্ষীরি খাইছি, বহুত ভিড়ে বি যাইছি মু, আউ বহুত ভিড়, আউ সবু ভল সে দর্শন করছি জগন্নাথ, যো অলারনাথ চতুর্ধাম মূর্তি দর্শন কলি। তারপরে তাঙ্কর গোটে নাই আ অল্লারে খা ক্ষীরি, যে যে যাইছন্তি মোর মনে পড়ে ঠিকছে, সেই অলারনাথ ক্ষীরিটা হচ্ছে বেস্ট,
0: ক্ষীরি প্রসাদ হচ্ছে ভারি মানে ফেমস প্রসিদ্ধ।
1: হ্যাঁ, তাঙ্কর সেই গোটাক যে খাইব প্রকৃতরে ক্ষীরি আমি ঘরে করছু, অন্য জায়গায় বি খাওছু, মু ক্ষীরি কি মোর বেশি পছন্দ, আর মু যাই যেতবেলে কেবল ক্ষীরি হি খাইয়াকু অপেক্ষা করে বি মু।
0: বাহ, বড়িয়া।
1: আর মু যাই যেতলে আমি ফ্যামিলি নেইকি যাও।
0: হ্যাঁ,
1: ফ্যামিলি নেইকি যাও, নিশ্চয় ক্ষীরিটা খাইবো, আর কিছু কুড়ুয়ারে নেইকি আসি।
0: আচ্ছা,
1: এইটা মানে মোর অছি অলারনাথ ক্ষীরি প্রতি মোর এই লোভটা আছে। আপনি তো সকাল কহুছন্তি জগন্নাথ বিষয়ে, বর্ষা বিষয়ে মু শুনুছি। ম্যাডাম আপনার বহুত বহুত ধন্যবাদ, ঠাকুর অনসর ঘরে অছন্তি, আপনি এই টপিকটা রাখিছেন।
0: যা হো, আপনি শ্রী অলারনাথ মহাপ্রভুঙ্কর দিব্য প্রসাদ ক্ষীরি প্রসাদ কু এতি মাত্রার বর্ণনা কলে, পাইছন্তি বারবার পাইছন্তি, তার টেস্ট আপনি নেইছন্তি, মজা নেইছন্তি, আউ সে প্রসাদর মাহাত্ম্য মধ্য বর্ণনা করলে, আপনাকে বহুত বহুত ধন্যবাদ,
1: রাখুছি, নমস্কার।
0: নমস্কার। প্রকৃতরে শ্রী অলারনাথঙ্ক পাখরে যে ক্ষীরি প্রসাদ ভাবে মিলে বা প্রসাদ উপরে মহাপ্রভুঙ্কু অর্পণ করা যায়, সে ক্ষীরির গোটে স্বতন্ত্র মাহাত্ম্য রয়েছে, সে ক্ষীরির গোটে সুন্দর কাহিনী মধ্য রয়েছে, মু পরে পরে নিশ্চিত ভাবে আপনার সহ আলোচনা করিবি।

বন্ধ, আজিকালি কোনসি জিনিস আমি এমিতি ভাবি পারিবানি যে আমি করি পারিবানি বা আম পাখে পৌঁছি পারিবানি। সব কিছু আম হাত পাহাতে যাহা বি চাহিবা। খুব দূরে লোকটে বসিলে বি তাকে আমি চাহিলে দেখিপারিবা, কথা হয়ে পারিবা। জানন্তি প্রাচীন কালে বি তা ঘটুলা, আউ এবে বি তা ঘটুছে। যদি আপন পৌরাণিক গাথা সবু দেখিবে সেতির মধ্যে এভাবে জিনিস হবার নজির রয়েছে। এবং এই যে টেকনোলোজি বিষয়ে আমি কথা হচ্ছে, সে বহুত কালরু বহু কালরু আম সহিত আছে। হলে যেতবে আমাদের পরিবর্তন আসুছে, পরিবর্তন সহ এইসব যে আবাহমান কালরু চালি আসিছে বা রহিছে আম ভিতরে, তাহা বেড়ে বেড়ে কালর করাল গর্ভরে হজি যাচ্ছে, আউ পুনি পুনি স্বতঃস্ফূর্ত ভাবে পুনি আম পাখে আসি পৌঁছি যাচ্ছে। এই যেমতি কহন্তি সমুদ্র যাহা নিয়ে তাহা ফিরাই দিয়ে, সে তা পাখে কিছু রখেনি। ঠিক সেমতি আমি যে টেকনোলোজি বিষয়ে কথা হচ্ছে, সে আম সহ আগ্রহী হলে কিছু সময় পাই লুচি যাই আউ পুনি আসি আম হাতের ধরা দিয়েছি। কন ঠিক কহিলি না?

0: ਟਿਊਨ ਕਰੀ ਜਾਂਦੀ 100.4 ਆਕਾਸ਼ਵਾਣੀ ਐਫਐਮ ਰੇਨਬੋ ਕਟਕ ਕੋ ਦਿਲ ਸੇ ਦਿਲ ਤੱਕ ਮਿਊਜ਼ਿਕ ਮਿੱਤਰ ਨੂੰ ਰਹਿਜੇ ਜੀ ਆਪਣਾ ਸਹ ਡਾਇਲ ਇਨ ਲਾਈਫ ਚ ਚੈਟ ਰੇ ঠিক ভুল র বিচার রে হ্যাঁ কি নাই র কনফিউজন রে মনিষ সবুলে থাকে প্রত্যেক পরিস্থিতি প্রত্যেকটি সময় সবুলে যে আমি সঠিক ডিসিশন নেই পারিবা সেমতি কিছি বি আমি কই পারিবানি কারণ গোটে ডিসিশন নেবা পাই কি অনেক কিছু দরকার পড়ে এক্সপিরিয়েন্স দরকার পড়ে আউ সেই ক্ষেত্রে নলেজ থাকা বি দরকার তো বেলে বেলে মন কোন হুয়ে কনফিউজ হয়ে যায় ତ ଆଜିର ଡାଏଲ୍ ଇନ୍ ଟପିକ୍ ରହିଛି ଆପଣଙ୍କ ପାଇଁ ଯେ ଯଦି କେଉଁ କଥା ବା କାମରେ ଆପଣ କନଫ୍ୟୁଜ୍ ହୁଅନ୍ତି ତେବେ କ'ଣ କରନ୍ତି ଆଉ ଥରେ କହି ରଖୁଛି ଡାଏଲ୍ ଇନ୍ ଲାଇଫ୍ ଚାଟ୍ ଟପିକ୍ ଯେତେବେଳେ କୌଣସି କଥାରେ କିମ୍ବା କୌଣସି କାମରେ ଆପଣ ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ପଡ଼ିଯାଆନ୍ତି ତେବେ କ'ଣ କରନ୍ତି ଏ ସମ୍ପର୍କରେ ଆମ ସହିତ କଥା ହୁଅନ୍ତୁ ଡାଏଲ୍ ଇନ୍ ଲାଇଫ୍ ଚାଟ୍ରେ ডাইল ইন রে আম সহ কথা হওয়া পাই ফোন নম্বরটি হল 0671-230-3153 ডাইল করন্তু এবং কুহন্তু আমাকু জি আপন যেতেবেলে কোনসি কথা বা কামরে কনফিউজ হুয়ন্তি তেবে কোন করন্তি তেবে আম সহ কথা হওয়াকু জোড়ি হেগলি লিসনার দেখি নেবা কি করছন্তি কল হ্যালো ହ୍ୟାଲୋ ଓକେ କଲ୍ଟି କଟିଯାଇଛି କିଛି କଥା ନାହିଁ ଆପଣ ଚାହିଁଲେ ଏବେ ବି ଆମ ସହିତ କନେକ୍ଟ ହେଇପାରିବେ ଦିଲ୍ ସେ ଦିଲ୍ ତକ୍ ଶୁଣୁଛନ୍ତି ଆମକୁ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଆପ୍ ମାଧ୍ୟମରେ ବି ଏବଂ 100.4 ମେଗା ହର୍ଟ୍ସ ଫ୍ରିକ୍ୱେନ୍ସିରେ ବି ଆଉ ଆପଣ ଯୋଡ଼ି ହେଇଗଲେଣି ଦେଖିନେବା କିଏ କରିଛନ୍ତି କଲ୍ ହ୍ୟାଲୋ
1: ଅଶୋକ ପଣ୍ଡା ମଧୁପାଟଣା କଟକ
0: କେମିତି ଅଛନ୍ତି ଭାଇ ନମସ୍କାର
1: ବହୁତ ଭଲ ଅଛି ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି
0: ବହୁତ ବଢିଆ ଆଜିର ଟପିକ ଉପରେ କଣ କହିବେ
1: କୌଣସି କଥାରେ ବା କାର୍ଯ୍ୟରେ ଯଦି ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଆସେ ତାହେଲେ ନିରବତା ଅବଲମ୍ବନ କରିକି ସେ ବିଷୟରେ ଗଭୀର ଭାବରେ ଚିନ୍ତା କରିବାକୁ ପଡେ
0: ଆଚ୍ଛା
1: ପ୍ରଥମ କଥା ଦ୍ୱିତୀୟରେ କୌଣସି ଅଭିଜ୍ଞତା ସମ୍ପନ୍ନ ଲୋକଙ୍କ ସହିତ ପରାମର୍ଶ କରିବାକୁ ପଡେ ତାହେଲେ ଯାଇକି ସେ କାର୍ଯ୍ୟ ବା କଥାର ସମାଧାନ ରାସ୍ତା ମିଳିଯାଏ
0: ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ ବହୁତ ବଢିଆ ଲାଗିଲା କଥା ହେଇକି ହେଲେ ଭାଇ ଯେତେବେଳେ ଆପଣ କଥା ହେବେ ତେବେ ରେଡିଓର ଭଲ୍ୟୁମକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କମେଇବେ ନହେଲେ ଆମେ ନିଶ୍ଚୟ ଆପଣ ତାକୁ ଯଦି ରେକର୍ଡ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ରେକର୍ଡ କରନ୍ତୁ କିନ୍ତୁ ତାକୁ ଯେତେବେଳେ ଆମେ କଥା ହଉଛେ ସେତେବେଳେ ତାକୁ ଭଲ୍ୟୁମ ଅଫ୍ କରନ୍ତୁ ନହେଲେ ଆମେ କଥା
1: ହେଇପାରିବେ
0: ହଁ ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ ଆପଣ ଜାଣିପାରୁଥିବେ ପଛରେ ଯଦି ରେକର୍ଡ କରିକି ରଖିବେ ତେବେ ଜାଣିପାରିବେ କେମିତି ଇକୋ ହଉଛି ଆଉ କଥା ବ୍ଲର୍ ହେଇଯାଉଛି ଓକେ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ରହିଲି ଭାଇ ନମସ୍କାର ତ ଏଥିରେ ଅଶୋକ ପଣ୍ଡା ମଧୁପାଟଣା କଟକରୁ ଭାଇ ବହୁତ ଭଲ କଥା କହିଲେ ଯେ ପ୍ରଥମେ ଗଭୀର ଅନୁଶୀଳନ କରିବା

6 বাজে 30 মিনিটে আপনার শুনে পারিবে। ইংল্যান্ডর লন্ডন স্থিত ওভাল ক্রিকেট গ্রাউন্ড ঠারে হেবাকু থিবা আইসিসি মহিলা টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপর প্রথম সেমিফাইনাল ম্যাচর প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী হিন্দি এবং ইংরাজী ভাষায় রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর সন্ধ্যা 6:30। সন্ধ্যা 7:30 শুনবে ফিফা বিশ্বকপ 2026 সম্পর্কিত দৈনিক অবলোকন রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। সন্ধ্যা 7:32 শুনবে প্রথম সেমিফাইনাল ম্যাচ।

0: আজরে বসে কোড আছে না হাত ভিতরে বসে মনটা যে হাত তাহলে কিছু নাই আল্লাহ লেজরটা সেই শক্তি তাঙ্কর যে ঐশ্বরিক শক্তি যে অতি সে শক্তি দ্বারা এয়ার যাউচি অল বডি কি সংস্কার করবি সে পুরো কইছি তু যা করু দেবু মো কন্ট্রোল ভিতরে রয়েছে তু মো কন্ট্রোল বাহারি গেলে মু তোকে আর আনবি পুরাই পারিনি গোল ভিতরে কিন্তু তোকে মু ছাড়ি পড়াইবি মতো অপমান লাগিব তোকে ছাড়ি পড়াইবি তুই সবুদিনে শুইদেব আর হসিবুনি কি কান্দিবুনি
1: রাজেন্দ্র রানা আজ আপনার আজ টপিক উপরে টিকে কুহন্তু
0: বই খাই বুঝেনি মাগিক আমি বই আসি আমি সে বই যে দুনিয়া ছাপা হবে হয়ে যাবো তখন দেখা যাব আর লাইন নাই কি কিরাচিন নাই দীপরে বিচারে দীপ করে পড়ব তুমি সেতু ভাব বই উপরে
1: সে
0: বই যে দেইটা সে মু দুই দিন পরে সে পড়ব না তা বই সে দুই দিন ভিতরে মু বই যে ভাব প্রবাহ নেই পাঠ জয়েন পড়ে দিয়ে সেবারে মো জীবনর ভাব প্রবাহ অক্ষর পরম ব্রহ্ম স্বভাব অধ্যাত্ম উচ্চতে দেব দেব জগৎপতি ভগবান ভগবত গীতার কইছেন তুমি দেবতা কেমিতি হব না মতো ধারণ কলে মু কিয়ে অক্ষর রূপী ব্রহ্ম আরে তু তো মহিলা জন্ম হয়েছি তোমার তো শিক্ষা নাই জ্ঞান নাই কোনাটা রাখি দাও কয়টা কয়টা আজ দেবে তুই কোনাটা তেমনি মু যদি তাতে প্রাপ্তি হলি তুই দেবতা হইবি
1: বিলকুল বিলকুল বহুত ভাল লাগিলা থ্যাংক ইউ সো মচ আজি কল করিবার।

0: हेलो
1: हेलो
0: जय जगन्नाथ
1: जय जगन्नाथ किए कहते
0: विजय कुमार दास सौरी मासिंगपुर बहुराम कटक
1: ओके विजय कुमार भाई वेलकम कर छु एफएम रेनबो को
0: धन्यवाद
1: अच्छा कहन तो आज रा टॉपिक ऊपर कौन कहिबे
0: मैं थरे जाइतलु काली जाई
1: हां
0: मु बड़ो जियो ते छुट्टी एटा हेते पांच वर्ष रो हमर ओडा इलेक्शन मीटिंग थिला मु जाइदिली মানে ফেরি ভালো ভালো দর্শন হয়ে গেল সব হলো মা দর্শন করু সেটি রহলু কিছু সময় ফেরুছি মু আমি সব ডঙ্গার ফেরুছি টিকে আর কুড়োটা আসি গোটা কিলোমিটার আসলে বর্ষা পবন বর্ষা এমিতি পবন বর্ষা এমনি হল যে পুরা মানে 99% আমি কে আমি মু আজ আমি মরলু মানে প্রতিদিন লোক মানে পড়া ফোন করি যা মা কাই যাই আশীর্বাদ তো এবং জগন্নাথ আশীর্বাদ পিতামাতা আশীর্বাদ আমি বর্তি

ওকে সো সময় বর্তমান 10:32 অলরেডি হয়েগলানি 11টা পর্যন্ত হি আপনার অনুরোধ রগীতর কার্যক্রম বর্তমান পর্যন্ত চালিব তবে রাতে 10টায় আউথরে রেনবো এসএমএস র সো এফএম রেনবো রে আপনার শুনিপারে আমার সহ কনেক্ট হয়েছেন কিশোরনগর কটকর বাবন চন্দ্র পাল এবং মমতা পাল লিখলে জয় জগন্নাথ নমস্কার হিন্দি ফিল্ম সঙ্গ গুলামী র জিহালে মুসকিন এই গীতটিকে শুনবাই চাইছেন লতা মঙ্গেসকর সবীর কুমার আওয়াজ রু লিখলে স্মৃতি আপা নমস্কার অনুরোধ র গীতটি নিশ্চয় শুনেবে বিলকুল শুনেদেব আপনার মনপসন্দ গীত।